দুজীব লাখ হে লাখ হোভে লাখ বিস লাখ লাখ গেড়া আখিয়ে এক নাম জগদীশ।